পুরুখ নিরভ নির্বেদ অকাল মূরত অজুনি সেভং গুরু পরসাদ হে প্রাণনাথ গোবিন্দে কৃপা নিধান জগত গুরু হে সংসার তাপ হরণে করুণা মে সব দুঃখ হরো হে শরণ যোগ দয়ালে